শ্রোতাম এফএম ব্যান্ড 101.5 মেগাহার্টজ পর আকাশবাণী সবাই মাধবপুর কা অন্তমোর চ্যানেল হ্যাঁ শ্রোতাম শাম কে ঠিক 5 বজে আইয়ে সুনতে হ্যাঁ যুবা সাথীয় কা পছন্দিদা কার্যক্রম যুবাণী।

শ্রোতা এফএম ব্যান্ড 101.5 মেগাহার্টজ পাই আকাশবাণী সবাই মাধোপুর কা অন্তম চ্যানেল হ্যাঁ রাত্রি কে ঠিক 11 বাজনে কো হ্যাঁ আপসে থোড়ি দের মে আপ সুনেঙ্গে হমারে দিল্লি কেন্দ্র সে হিন্দি মে সমাচার কৃপয়া প্রতীক্ষা কিজিয়ে।